সকে পছি অনি মাটি বড় দেবতা হলে হেরি রয়েছি রাবণ ভনে দেখি রত্ন চড়ে বান হান্নে রাম ভনে দেখি পৈতাল খালি পৈতাল হিঁড়ে জমিন লড়ে হিঁড়ে বান হান্নে অনি দয়া লাগে তার মাথি মার মাতাঙ্কালাই এবার রথে পঠাই দিন ভয় রামলাই অনি রামকে পনি রথ ভয় রাবণকে পনি রথ ভয় এস্তাই তরিকালে রামলে একত্তর ওরা বানা হানি সকে নারায়ণ রাবণ মর্দা।